হুক মানুষের হুকমা, জ্যো বুলাবে ত্যো বোলে স্বামী, কুদরত কবন হমারি সাধ সঙ্গ নানক জস গায়ো, জো প্রভ কি অত প্যারি। গুজরি মহলা পঞ্জমা কর চৌথা ইকো অংকার সতগুর প্রসাদ। নাথ নর হর দীন বন্দব পতিত পাবন দেব, পে ত্রাস নাশ কৃপাল গুণ নিধ।

মাত পিতা পাই সুত বন্ধত আর সুন গৃহ কিনার রহাও তন তে প্রাণ হোত জব নিহারে তের কো প্রেত পুকার আদ ধরি কো নে রাখে করতে দেখ নিকার মৃগ কৃষ্ণা জো জগ রচনা যে দেখো হৃদয় বিচার কহু নানক পজ রাম নাম নিত যাতে হোত উদার দেবদারি।

স্বামী সমহার লোচ লুচানি সমহার ফসলিও বীর প্রভ স্বামী জিন জপিও সে তৃপ্তানি হর হর অমৃত পি তৃপ্তা সে সব লাথি পুখ পুকানি জিনকে বড়ে পাগ বড উচে তিন হর জপিও জপানি তিন হর সঙ্গত মেল প্রভ স্বামী জন নানক দাস দসানি ত্রাত্রি মেলা চৌথা হম অন্ধলে অন্ধ দিখে বিছরাতে ক্যুঁ চালে গুর চালি সতগুর দয়া করে সুখদাতা হম লাভে আপন তালি।